আই বাম বাজাই গলে মায়াবু ইসু ক্রিস্তু আই ক্রস জাগিম বিনিগু গাই জুরিকু নাবা।